0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন। বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করেছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রয়েছে। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমাকু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করেছন্তি। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাইপারিবে সে দিগরে মধ্যে কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারঙ্ক যোজনা সমস্তঙ্ক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমতি আপনার মানে জানুথিবে সারা পৃথিবীরে কুহন্তু, ভারতরে কুহন্তু, আমার ওড়িশারে বি কুহন্তু, জলক্লিষ্ট যে সমস্যাটা বড়ি বড়ি চালিছে, জলবায়ু পরিবর্তন পাই, বিশ্বর তাপমান বৃদ্ধি পাই হউ বা অন্যান্য লোকাল কারণ পাই হউ, জলক্লিষ্টতা বড়ি চালিছে এবং তা উপরে সরকার মানঙ্কর উদ্যম মধ্য সেই মাত্রারে বড়ি চালিছে। যেমতি আমার কেন্দ্র সরকারঙ্কর যোজনা আপনি যদি দেখিবে, হর ঘর নল কা জল, সবু ঘরে কেমতি পিবা পানি পৌঁছিব, স্বচ্ছ পিবা পানি পৌঁছিব, সেটা নিহাতি ভাবে কহিবি গোটে গোটে প্রশংসনীয় যোজনা। সবু রাজ্য সরকার মধ্যে তাঙ্ক নিজ নিজ হিসাবে তাকে সাহায্য করছেন, সপোর্ট করছেন, প্লাস নিজে মধ্যে অনেক ওড়িশার মধ্যে কিছু স্কিম, নয় স্কিম আছে যেটা কি লোক মানুষ আহরি কেমতি ভালো স্বচ্ছ জল পৌঁছিব সেমানে মধ্যে চলাইছেন। তো সাধারণরে যেমতি জলপৃষ্ঠতা বড়ুচি সেমতি আপনার উদ্যম মধ্যে বড়ুচি। এইসব প্রশংসনীয়, এইসব আগু বড়া কথা, এতে জনসহযোগ রহবা কথা, কিন্তু গোটে সমস্যা আমি বুঝবা দরকার, তা আগর আমি বুঝবার অবশ্যই আমি কহুছি কি হর ঘর নল কা জল বা সবু ঘরকু পৌঁছিব, স্বচ্ছ জল সরকার পৌঁছাইবে, সেতরে আমার কোন ভাগিদারি রইব, আমি কেমতি সেই স্কিম রে সহায়তা করিবা। সবুঠু প্রথম কথা হল যে স্কিম অলরেডি আমার পাখে পৌঁছিছি, যে সরকারঙ্কর গোটে উদ্দেশ্য অছি কি আম সবু ঘরে পিবা পানি, ডোমেস্টিক ওয়াটার যেমতি পৌঁছিব, তো সে যে পৌঁছিলা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করাগলা,

0: মোটামুটি ভাবে 4-5 লিটর রক্ত রয়েছে। তো আমি রক্ত দরকার কেতে, যদি আমি বহু কঠিন পরিশ্রম করুছে, বিলরে হল করুছে, কিংবা বহু ফিজিক্যাল একটিভিটি করুছে, তাহলে অতি বেশি আমার 50 ml পর কেজি, মানে গোটে কেজি রে 50 ml ভাবে রক্ত খরচ হব। তা মানে গোটে 60 কেজি লোক 3000 ml দরকার। তো বাকি 1000 ml মানে গোটে লিটর রক্ত বা 1.5 লিটর রক্ত তাঙ্ক দেহরে এক্সট্রা রয়েছে, যৌথর কি আপন 3 মাস কো থরে লেখা সেটু 350 কিংবা 450 ml রক্ত দেবে।
1: যে কোনসি পুরুষ কিংবা মহিলা মানে,
0: হ্যাঁ মহিলা মানক ক্ষেত্রে যোডা পুরুষ মানকর 76 ml পার কেজি রহুচি, সেটা মহিলা মানকর 66 ml পার কেজি। তা ছড়া মহিলা মানকর বি আমি জানি যে মাসক কো যে মাসিকিয়া হয়ে ঋতুস্রাব হয়ে, সেতি পাই মহিলা মানে 4 মাস কো থরে লেখা রক্ত দেবে, পুরুষ মানে 3 মাস কো থরে লেখা রক্ত দেবে।
1: কত বর্ষ ভিতরে রক্ত দবা পাই মহিলা মানে বা পুরুষ মানে সক্ষম হুন্তি এবং কত বর্ষ পর্যন্ত দেই পারিবে?
0: 18 বর্ষ উপরে যে কোনসি পুরুষ বা মহিলা রক্ত দেই পারিবে, আউ রক্ত আপন 65 বর্ষ পর্যন্ত দেই পারিবে, কিন্তু 60 বর্ষ পরে আপন ফার্স্ট টাইম ডোনর হই পারিবেনি। তেন আপন প্রথম থর রক্ত দবা চাহুলে 60 বর্ষ আগর দবাকু পড়িব, আউ আপন 65 বর্ষ পর্যন্ত রক্তদান প্রক্রিয়া জারি রাখি পারিবে।
1: তবে জনে বর্ষক কত থর রক্ত দেই পারিব?
0: জনে পুরুষ হইতিল যেমতি মো কইলি 3 মাস কো থরে মানে বর্ষক 4 থর, আউ স্ত্রী লোক হইতিলে 4 মাস কো থরে মানে বর্ষক 3 থর রক্ত দেই পারিবে, কিন্তু তাঙ্কো ওজন 45 কিলোর অধিকা থিবা দরকার, হিমোগ্লোবিন 12.5 মিলিগ্রাম পর ডেসিলিটর অধিকা থিবা দরকার, এবং বয়স 18 অধিকা থিবা দরকার। তা ছড়া রক্ত সংগ্রহ সময়রে আমি রক্ত দবাকু আসিবা লোকমানকু অনেক সারা কোশ্চেন পচারিথাও, কাহিঁকি না জনে সুস্থ লোক হি রক্ত দেই পারিবে, যদি তাঙ্ক মধ্যে সে কোনসি মেডিসিন খাওথিবে কিংবা কোনসি প্রবলেম হইথিব তাহলে সে রক্ত দেই পারিবে নাই। বাট আমি দেখুছু সুস্থ আমি কাহাক কইবা, আমি কোন সমস্ত সুস্থ কি আমি কহুছু গোটে টর্ম আপারেন্টলি হেলদি, আমি রোগীঙ্ক কম্পারিজনে সুস্থ অছু, কিন্তু আমি সমস্ত বি জানিনু আমি কেতে সুস্থ অছু, কিন্তু রক্তদান সময়রে যে আমি গোটে কোশ্চেনার বনেইছু সেটা পড়িলে আপন জানিপারিবে সেই সেই রোগ আপনার অছি কিংবা নাহি, কোন মেডিসিন খাওচন্তি কিংবা খাওনান্তি, যদি আপন সেই প্রক্রিয়ারে আপন পাস করি গলে আপন রক্ত দেই পারিবে।
1: কোন কোন ব্যক্তি রক্ত দেই পারিবেনি সেটা আগে আমার অনেক লোকঙ্কর প্রশ্ন আসতব, যে কেউ ব্যক্তি মানে বা মহিলা মানে রক্ত দান করি পারিবে না?
0: প্রথমত যেমন রক্ত নৌচন্তি সেমানে কেবে রক্ত দেবেনি ফার্স্ট। দ্বিতীয় কথা হলা ধরন্তু জনে প্রেগনেন্ট অছন্তি, ছুয়া 1 বর্ষর কম হইছি, সে রক্ত দেই পারিবে নাই, সে গোটে ক্যাটাগরি পড়েলা। তা ছড়া যেমানকর মস্তিষ্ক জনিত কোনসি বি রোগ অছি সেমানে কেবে বি রক্ত দেবে নাই।
1: এই যে মস্তিষ্ক রোগ কহিলে কি কি রোগ সাধারণ ভাবে আমার ভাই বোনী মানে টিকে জানি রাখিবা দরকার?
0: যেমতি কি আপন এনসেফালাইটিস হুয়ে, কিছু জনকু মূর্ছা মারে, যে বাত মারে, এই সব রোগ যে থাই যে কোনসি মস্তিষ্ক জনিত রোগরে আমি রক্ত দেবানি, কাহিঁকি না রক্তর মস্তিষ্ক কো ডাইরেক্টলি কানেকশন অছি, অল্প সময় পাই বি যদি ব্রেন কো হাইপোক্সিয়া হুয়ে তাঙ্ক ডিজিজটা বড়ি যাই পারে, সেথি পাই আমি চেষ্টা করিবা যো মানে মস্তিষ্ক জনিত রোগরে আক্রান্ত অছন্তি কিংবা সেম পাই কোনসি মেডিসিন বি খাওচন্তি আমি তাঙ্ক টু ব্লড নবা নাই মস্তিষ্ক জনিত রোগ পাই। তা ছড়া হার্ট জনিত রোগ অছি আপন অছি, ধরন্তু কাহার ভালভ রিপ্লেসমেন্ট হইছি, কাহাঙ্কু আগরু হৃদরোগ অছি, কিছু ছোট ছুয়াং বি জন্ম বেলু থাই কনজেনিটাল হার্ট ডিজিজ থাই, সেভাবে রোগীঙ্ক ঠু বি আমি রক্ত নবানি। সিম্পল ভাষা মু কহিয়া গলে যো মানে কোনসি প্রকার রোগরে আক্রান্ত অছেন সেমান রক্ত দেই পারিবে নাই, কিন্তু এটি ব্যতিক্রম কোন সাপোজ আমো ডায়াবেটিস বর্তমান যো আমি কহুছু নন কমিউনিকেবল ডিজিজ যোটা কি লাইফ স্টাইল চেঞ্জ পাই হউছি, লাইক ব্লড প্রেসার, সুগার, এই যো সব ডিজিজ অছি, এ সব কেসরে যদি আপন কন্ট্রোল রে অছন্তি, ডায়াবেটিস জনকু হেইছি কিন্তু মেডিসিন খাই কি ডায়াবেটিস কন্ট্রোল রে অছি সে ব্লড দেই পারিবে, কিন্তু যদি সে ইনসুলিন নউছন্তি কিংবা ডায়াবেটিস জনিত তাঙ্কর আখিরে কিংবা কিডনিরে প্রবলেম অছি তাহলে সে রক্ত দেবে নাই, যোটা কি আমি ডোনেশন পূর্বরু তাঙ্কু পচারিকি ক্লিয়ার করু সে জিনিসটা।
1: এই যে আমার বিভিন্ন স্থানরে বেলে বেলে যুব বন্ধু মানে সবু রক্তদান শিবির মান প্রস্তুত করে থাকে এবং আপন মানে যাতে রক্ত সংগ্রহ করা পাই, এটা কেমতি কোন করা যায়?
0: এটা একচুয়ালি এবে ইউথ মানে টিকে টিকে জাগ্রত হচ্ছন্তি, তেন মু আমার যেতকি শ্রোতা ভাই ভণী মানক অনুরোধ করিবি সমস্ত রক্তদান করন্তু। বারিপদা রক্ত কেন্দ্র 24 ঘন্টা খোলা রয়েছে, আপন মানকু যেবে বি রক্ত দেবাকু ইচ্ছা আছে আপন আসন্তু বারিপদা রক্ত কেন্দ্রকু আসি এঠারে রক্ত দিয়ন্তু, ভলুন্টারি স্বেচ্ছাকৃত ভাবে রক্ত দিয়ন্তু। রক্ত দেবা দ্বারা আপনক রক্তরে মধ্যে যে হেপাটাইটিস বি সি এইচ আই ভি ম্যালেরিয়া সিফিলিস সব প্রকার রোগর টেস্ট বি আমি এটি করুছু, টেস্ট হলা পরে হি আমি কোনসি রোগীকু দেই পারিবু। তা ছড়া আপন রক্ত দেলে নিজে বি সুস্থ রইবে, আও আপন রক্ত দ্বারা আমার বর্তমান আরবিসি প্লেটলেট প্লাজমা পৃথককরণ হউচি, গোটে রক্তর 3টি জীবন বঞ্চি পারুচি, তেন আপন মানে রক্ত দেকি ভাবন্তু মানে গোটে রক্ত দেই 3টি লোকর জীবন বঞ্চুচন্তি, আঠু বড় মহান কাম কিছু নাই, ତେଣୁ ଆପଣମାନେ।